বাসাটা পারি মারনা যদি সে সকালে খানা যদি সে সকালে খানা কবিরা তুর সকেল কে পুড়িয়া বাঁধি দে দিল সো চার কো পেখনা অন্ত খে কি খে সুনি দে ড্রাউনি সুনি দে ড্রাউনি যা জি বিচো যায় পায় বলা।